শ্রোতাবন্ধু নমস্কার, স্বাগত আপনার আজ অনুরোধে ওড়িয়া কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম উপস্থাপনায় মু সঙ্গীতা সাহু, বৈষয়িক সহযোগিতা জ্যোতিপ্রকাশ মিশ্র এবং প্রকাশ ছত্রিয়া। আপনার আপনার মনপসন্দর ওড়িয়া গীত শুণবা আম কার্যক্রম বর্তমান ফোন করতু। আমার টেলিফোন নম্বর দ্বয়যোগে 0663241231 এবং 0663241240।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর। হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: ম্যাডাম নমস্কার।
0: নমস্কার আজ্ঞা, কুহন্তু আপনার পরিচয় প্রথমে দিন্তু, কেউঠু কৌছন্তি কুহন্তু।
1: মনোজ কুমার পটেল কৌছি।
0: মনোজ আজ্ঞা, আপনার আমার কার্যক্রম স্বাগত। প্রথমে কুহন্তু, আজ কার্যক্রমের কেউ গীত শুনবে?
1: আজ্ঞা, বাজির আঁকি যে তোর শামুকা সে গীত শুনে দেবে। আজ্ঞা
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, গীত পছন্দ
1: শুনছেন?
0: লাগুছে।
1: আজ্ঞা
0: আজ্ঞা,
1: আপন কেনতা আছেন?
0: হু ঠিক আছে। আমার আকাশবাণী সম্বলপুর কেন্দ্রের সমস্তে ঠিক আছে আজ্ঞা, ধন্যবাদ পচরাবার লাগি। আপনার কখন আজ্ঞা কেনা অছে?
1: আপন ঠিক থেলে তো আজ্ঞা আমি ঠিক থেমা।
0: নিশ্চয় নিশ্চয় আজ্ঞা, আপন মানে আমার কেন্দ্রের কার্যক্রম শুনুন, আপনার ভাল পাইবা দৌন, আমি নিশ্চয় সবুদিন আপন মানকর লাগি কার্যক্রম নেই করে আসমু। আমার কেন্দ্র নু আপন কার্যক্রম শুনি পারবে।
1: আজ্ঞা আজ্ঞা,
0: আও আজ্ঞা, আপনকর এলডে বর্ষা বর্ষি কেনতা হইছে?
1: পরদিন বর্ষা হয়েছিল আজ্ঞা, ভাল বর্ষা হয়েছিল আমার সাইড।
0: আজ্ঞা
1: আও তাহলে পনিপরিবা চালিছে আজ্ঞা, আমার ভেড়ির গার টাণুছে এবে,
0: আজ্ঞা আজ্ঞা
1: ভেড়িটা হচ্ছে।
0: আজ্ঞা,
1: আও মাসে দেড় মাস ভিতরে বাহারি যা আজ্ঞা।
0: আজ্ঞা আজ্ঞা, আপন চাষ করি সাইলা পরে কেনু এটা বিক্রি লাগি আপন বাজার কেনু খুঁজছেন?
1: আজ্ঞা আমার বাণীপাটনা ডেলি মার্কেট দেখছি আজ্ঞা, আমার পাখে না পড়ুছে, বাণীপাটনার 10 কিলোমিটার আমার গাঁ আজ্ঞা।
0: আজ্ঞা আজ্ঞা, খালি পনিপরিবা চাষ

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর। হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: নমস্কার আজ্ঞা, মন্না আজ্ঞা, উপনা আছে গোটা ধরেন আজ্ঞা বরগড়।
0: নমস্কার আজ্ঞা, আপনাকে আমার কার্যক্রমকে স্বাগত। কুহন্তু প্রথমে আজ কার্যক্রমরে কেউ গীত শুনবে?
1: আজ্ঞা নাই শুভাজি,
0: আজ্ঞা কার্যক্রমরে কেউ গীত শুনবে কুহন্তু প্রথমে।
1: শুনবা আজ্ঞা, কি দেখি ক্যালকুলি লাগেন গীত কথা থেকে আর শুনবা আজ্ঞা।
0: আজ্ঞা আজ্ঞা, আদিম বিচার কথাচিত্রের গীত শুনবে। আজ্ঞা আজ্ঞা, ই গীত বহুত ভল লাগসি গায়ক মানকর লাগি কি
1: ভলপুরি ফিল্ম এ পুরা মনকে ছিছি গাই গীত রা ফিল্ম দা গা যে দেখি তো হে জানবা আ যাইতে মত পড়া গাই।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা
1: আজ্ঞা,
0: আউ কহুন আজ্ঞা আপনকর অঞ্চল থি আউ
1: বর্তমান আজ্ঞা আমার বরগড় জিলা ফটি বরগড় গুটে গাঁটে হচ্ছে কমলা।
0: আজ্ঞা,
1: সেনা গুটে শকুন্তলা বিয়ে কইবে আছে, সেনা মোর ঝিয়র মানে পস্তি ফাইনাল রে মু তাকে কলেজ জাস্ট ছাড়লি আর গেট কে ভাবলি আর ফোনটা লাগলা আজ্ঞা।
0: আজ্ঞা আজ্ঞা, যা হো আপন এতে কার্য ব্যস্ততা মধ্যরে বি আমার কার্যক্রম কো কল করিছন্তি সেতে পাই আপনকু ধন্যবাদ।
1: আজ্ঞা,
0: আউ কোহন্তু আপনকর অঞ্চল রে পানি পাক কেনদা আছে?
1: পানি পাক বলে আজ্ঞা বর্ষা তো হইছে কিন্তু এতে বর্ষা নাই আবার আজ্ঞা, কিন্তু বহুত বহুত লেগ হইছে
0: আজ্ঞা।
1: বর্ষা ভুরু ভুরু করে নিয়ে আজ্ঞা ঘাগা বুড়ো বাড়ি নে বিবা আছে বর্ষা হইছে।
0: আজ্ঞা আজ্ঞা, আমকো আহুরি অপেক্ষা করবার কে পড়বা, এতেটে খরা হইছে যেতে বেলে গরম হইছে সবু আর বেলে টিকে বুন্দা বান্দি দিতে শান্তি নাই মিলি।
1: যেন সে আরব মাসালর যেন কইজন মানে সুপার এলোজা হইছে বুঝজন এটা প্রভাবটা প্রভাব আগে আদমি আর ছোট ছোট বলে পৌঁছে নিয়ে এটা এটা ছোট আগে মানে যেন কিছু না হওয়া তুই সেখানে বসা নাই।

0: হ্যালো, আকাশমণি সম্বলপুর। হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার আজ্ঞা, নমস্কার। আম কার্যক্রমকে আপনার স্বাগত। কুহন্তু, আজি কার্যক্রমে কেউ গীত শুনবে? নিশ্চয় নিশ্চয়, আমার শ্রোতা মানে অপেক্ষা করছেন। আমার কেউ শ্রোতা কল করেছেন তাঁর মনপছন্দর গীত শুণবা? প্রথমে পরিচয় দিন্তু, নিজ বিষয়ে কুহন্তু, নিজ অঞ্চলর পাণিপাগ বিষয়ে বি কুহন্তু, তাপরে গীত কথা বি কুহন্তু। আজ্ঞা আজ্ঞা, কহুন আজ্ঞা। আমি সমলেই পাখে আজ্ঞা প্রার্থনা করমু কি বর্ষা জলদি জলদি হো, আউ চাষী ভাই মানকর লাগি শুভ সম্বাদ নি করি আসু কহি করি। কহুন আজ কার্যক্রম থেকে কেন গীত শুনবে?
1: আজি গীত শুনবা রঙিলা টোকা, আউ গীত হলা সজনী সজনী ওতে মোর আন ভুল বুঝি বুনি।
0: আজ্ঞা আজ্ঞা, গীতর বোল ভুল লাগসি কি গায়ক গায়িকা মানকর স্বর লাগি কহি করি গীত শুনুছন?
1: নাই, গীত আমি ভুল লাগসি কি আউ গায়ক গায়িকার মানকর স্বর বি বহুত ভাল লাগসি। গীত গাইছন বাবুল সুপ্রিয় ও অঞ্জলি মিত্র।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, আপনকর মন পছন্দর গীত হেনতা হেলে আজ্ঞা শুনি পকুন। নিশ্চয় নিশ্চয় আজ্ঞা, কাহাকে সমর্পিত করবে না কোন?
1: মনোজ পটেল, চিত্রসেন সর, ক্ষমা সাগর সাহু, সীমাঞ্চল সবর, নীলাকার রণা, ভূষণ গভীর, তারপরে আমার করম সানি সাহু, সুবল সাহু, লোকনাথ।

0: হ্যালো, আকাশমণি সম্বলপুর। হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: নমস্কার ম্যাডাম,
0: নমস্কার, পরিচয় দেন আজ্ঞা।
1: প্রধান কহুলি
0: আজ্ঞা, কার্যক্রম কে আপনার স্বাগত। কহুন আজকা কেন গীত শুনবে? ঠিক আছে আজ্ঞা, আজি তো আমার আপন শেষ শ্রোতা আন শুনি পকন আপনার মন পছন্দর গীত আর কার্যক্রম কে ফোন করে থানু ধন্যবাদ আজ্ঞা। হ্যাঁ নমস্কার আজ্ঞা, কহুন সময় সরি যাচ্ছে আজ্ঞা। আজ্ঞা সময় নাই আজ্ঞা, বিলকুল সময় নাই না আজ্ঞা। আপন যাহাকু বি কহুছন কার্যক্রম মাধ্যমে সেমানে শুনুথিবে নিশ্চয় তাঙ্কর সে শুনি পকন আজ্ঞা। আজ্ঞা, কার্যক্রম কে ফোন করে থানু ধন্যবাদ আজ্ঞা। নমস্কার
1: নমস্কার।

বা চতুর্ধা হইতেবার দরকার। প্রার্থী বা প্রার্থিনীঙ্কর কণ্ঠস্বর বেতার উপযোগী হইতেবার কথা। প্রার্থী প্রার্থিনীঙ্কর বয়স জুন মাস 16 তারিখ 2026 মশা সুদ্ধা 20 নু 50 বরষ ভিতরে হবার কথা। কম্পিউটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রখিথিবে। সম্বলপুর মহানগর নিগম অঞ্চল থি বসবাস করুথিবে। আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজটি নিজের না, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতি, ফোন নম্বর আর মোবাইল নম্বর আর আধার নম্বর আদি বিবরণী দিয়ে করে ইমেল আইডি sambalpur.co@gmail.com থেকে আবেদন করে পারবে, নাহলে ডাক যোগে পঠাবে। আবেদন পত্র সঙ্গে গোটে পাসপোর্ট সাইজের রঙিন ফটো যোড়ি করে, বয়স সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র দিয়ে করে ফটোকপি সংযুক্ত করবে। নির্ধারিত ফি বাবদকে প্রার্থী বা প্রার্থিনীকে 225 টাকা সঙ্গে শতকড়া 18% জিএসটি সঙ্গে 266 টাকা NEFT বা অনলাইন ব্যাঙ্কিং যোগে। প্রসার ভারতী অ্যাকাউন্ট নম্বর 10861705257, IFSC কোড SBIN00005 থেকে জমা করবে। আর আবেদন পত্রটি ট্রানজাকশন নম্বর ও তারিখ জনাবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কি উঝা কিছু বি আকার থি ফি গ্রহণীয় নুহে। সে আবেদন করবার ঠিকানা হল কার্যক্রম মুখ্য, আকাশবাণী কচেরি রোড, সম্বলপুর, পিনকোড হল 7680001। আবেদন করবার শেষ তারিখ 15 জুলাই 2024। মনে রখবে এটা পুরা সাময়িক কার্য, স্থায়ী নিযুক্তি নুহে। সে লিখিত পরীক্ষা, কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকার থি কৃতকার্য হইতিবার প্রার্থী বা প্রার্থিনীঙ্কু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ মিলবা। সবিশেষ বিবরণী লাগি কেন্দ্র টেলিফোন নম্বর 0663241096 1 কে যোগাযোগ করে পারবে। বিশেষ সূচনা ইতি শেষ হলা। কার্যক্রমের শেষ গীত শুনুন। সিনেমা অভিনেত্রী কণ্ঠ দিয়েছেন নির্মলা মিশ্র, গীত রচনা নারায়ণ প্রসাদ সিং, সঙ্গীত নির্দেশনা প্রেমানন্দ।

0: শ্রোতা বন্ধু, আমার দেশর লাখ লাখ লোক আঁখ নাই পাই করি আমার এই সুন্দর সংসারকে দেখি নাই পারবার। চক্ষুদান খালি মরলা উত্তর হি করা যায়সি। বয়স, লিঙ্গ কি যেন জাতি ধর্মর লোক হেলে ভিল চক্ষুদান করিপারবে। চশমা পিঁধুথিবার লোক, মতিয়া বিন্দু কি কেহনি প্রকার আঁখ অপরেশন করিথিবার লোক ভিল চক্ষুদান করিপারবে। চক্ষুদান লাগি খালি সুস্থ স্বচ্ছ পটল হি দরকার আয়। মৃত্যুর ছ ঘণ্টা ভিতরে আঁখ সংগৃহীত হবার বহুত জরুরি আয়। মৃত্যু পরে ঘরের লোক পাশর চক্ষু ব্যাঙ্ককে যেতে জলদি হওয়ার সূচনা দেবার কথা। সূচনা পাইলা সাঙ্গে সাঙ্গে চক্ষু ব্যাঙ্কর ডাক্তর মৃত লোকর ঘরকে যাই করি মাত্র 20-30 মিনিট ভিতরে চক্ষু আনি আসিথিসন। মৃত লোক তাঙ্কর বঞ্চিথিবার সময়ানু চক্ষুদান লাগি কেহনি নিষ্পত্তি নাই নেইথিলে ভিল তাঙ্কর পরিবারর লোক চাহিলে চক্ষুদান করিপারবে।
1: ইহাদে শুনমা আশিকি 2 সিনেমার আর গোটে গীত। গীতকে গাইছন শ্রেয়া ঘোষাল, লেখিছন অঙ্কিত তিওয়ারি, সঙ্গীত সজাইছন সন্দীপ নাথ।

0: শ্রোতা বন্ধু, আসুন জানবা চক্ষুর যতন বাবদে কেতেটা কথা। ছুয়া জন্ম হেবার সাঙ্গে সাঙ্গে ছুয়ার কেহিনী জন্ম নু অসুবিধা থিলে কি কেহিনী জন্মগত সমস্যা নজর আইলে সাঙ্গে সাঙ্গে ডাক্তারকু পরামর্শ করুন। কম উজালা থি কি শুই করি নাই পড়ুন, অধিকা সময়াতক পড়লে মঝি মঝিন আয়েক বন্ধ করি বিশ্রাম নেবার কথা। অধিকা সময়াতক টিভি কম্পিউটার কি মোবাইল ব্যবহার কলে দৃষ্টিশক্তি উপরে খারাপ প্রভাব পড়ছে। গৃহিণী মানে রাঁধবার সময়ান গ্যাস হিটর স্টোভ ব্যবহার কলা সময়ানে সাবধান হলে আয়েককে বহুত বিপদ নু রক্ষা করি পারবে। ভিটামিন এ অভাব নু বহুত ছুয়া কম বয়স নু দেখবার শক্তি হরাসন। ভিটামিন এ থিবার খাদ্য ছুয়া মানকু আর গর্ভবতী মহিলা মানকু খাইবারকে দেবার কথা।
1: বজরঙ্গী ভাইজান সিনেমার গোটে গীত শুনমা। গাইছন কে কে, লেখিছন কৌশর মুনির, সঙ্গীতটি সজাইছন প্রীতম।

শ্রোতা বন্ধু, অরিজিৎ সিংকর মধুর কণ্ঠে শুনমা ছিছোরে সিনেমার গোটে গীত লেখিছন অমিতাভ ভট্টাচার্য, সঙ্গীতটি সজাইছন প্রীতম।

শ্রোতা বন্ধু, আমি বর্তমান এক ভার্চুয়াল তথা অনলাইন যুগরে বাস করুছু। সমস্ত তথ্য ডিজিটাল হেলানে, প্রত্যেক কার্য কম্পিউটার এবং মোবাইল সাহায্যে করা যাচ্ছে। আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যকে ইন্টারনেট মাধ্যমে অন্য মানুষ দেউছু। এই তথ্যগুড়ি কেতেক লোক বেআইন ভাবে ইন্টারনেট ব্যবহার করে অ্যাক্সেস করুচন্তি। এই অপরাধিক কার্যকলাপকে সাইবর অপরাধ কুহাযায়। সাইবর অপরাধ হচ্ছে এক অপরাধিক কার্যকলাপ যা কি এক কম্পিউটার সিস্টম, এক নেটওয়ার্ক কিংবা নেটওয়ার্ক উপকরণ ব্যবহার করে করা যাই থাকে। এই অপরাধী মানে হ্যাকিং, ভাইরাস আটাক, মালওয়্যার আটাক, ফিশিং ইত্যাদি বিভিন্ন কৌশল ব্যবহার করে অন্য কম্পিউটরক টার্গেট করা এক কম্পিউটার সিস্টম কিংবা ডিভাইস ব্যবহার করতে। এহা জনে ব্যক্তি, ব্যক্তিগত সম্পত্তি, এক সংগঠন কিংবা সরকার বিরুদ্ধে, সমাজ বিরুদ্ধে বিপুল প্রভাব পকাইবা সহ আর্থিক ক্ষতি মধ্য ঘটাই থাকে। বড়ুতবা টেকনোলজি সহ অপরাধ মধ্যে বৃদ্ধি পাচ্ছে। আমি কিছু সাধারণ পদক্ষেপ গ্রহণ করে অপরাধর নিজক সুরক্ষিত রাখিপার। ও কোন থি কথাচিত্রর এই গীতটি গাইছেন লতা মঙ্গেশকর। গীত রচনা করেছেন রাজা মেহেদী আলী খান। সঙ্গীত নির্দেশনা দিয়েছেন মদন মোহন।

মাক্কা পুপু ঝকা ঝকা কার্যক্রম মেনু যেতে শ্রোতা ভাই বহুণী গুঠিয়ারিন জুহার। নাম যেতে দাক্কাদাত যে নামে কুণা সম্প্রদায়ের গে যেন পুরখা গুঠিয়ার আচার আর হারবুন আশ্রা কামিকরি তামে জিয়াবন উজ্জালিয়ার আড়পা আপালি জেতেদ যাহাভি কামালিয়ার আ হারবুন তিহ অন্দ্রালিয়ার কাঙ্কু কামান্ন আর কামালিয়ার হারবুন তা দারবু বি যাহা হাকরালিয়া আদান অন্দ্রিকিরি তামে অন্না মোহনা হিসাবনু আদান চালাবালিয়ার তার পরে পরে চাষ কামিকরি অন্ঠাণ রাগে শিখরার আরু জেতের কঠা হেকরি রাচার আরু নামে কুণা সম্প্রদায়ের মৌলিনতি কেতনি কেতে পরিশ্রম নান্নার হলে যেন্তা পরিশ্রম নান্নার হন্যে তামে জিয়াবন খুশি বাসিনু উজ্জাগে হি চেষ্টা নান্নার আদগে লাগান্তা ভিন ভিন সামিয়ানু গীতু পাড়নার বাজাচ্ছনার আরু নান্নার ভির তা বারা ইন্না হন্যে এ কুণা সম্প্রদায়ের গে গীতু মেনত এ গীতু বন পাড়কানার তহসিল টপ্পু আউ তামহে দল।

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর। হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: নমস্কার আজ্ঞা, মন আজ্ঞা উপনা বেড়ন আজ্ঞা বরগড়।
0: নমস্কার আজ্ঞা, আপনার আমার কার্যক্রমকে স্বাগত। কুহন্তু প্রথমে আজ কার্যক্রমরে কি গীত শুনবে? আজ্ঞা আজ্ঞা, আদিম বিচার কথাচিত্রের গীত শুনবে। আজ্ঞা আজ্ঞা, ই গীত বহুত ভল লাগসি গায়ক মানকর লাগি কি যা হো, আপনার এত কার্যব্যস্ততা মধ্যে বি আমার কার্যক্রম কু কল করেছেন, সেপাই আপনার ধন্যবাদ। কহন্তু আপনার অঞ্চলের পানিপাগ কেনা অছে? আমি আহরি অপেক্ষা করবার কে পড়বা, এতটে খরা হয়েছে, যেতে বেলে গরম হয়েছে সবু আর্ড বেলে টিকে বুন্দা বান্দি আজ্ঞা। পানিপাক বিভাগ যেতবে পরীক্ষা নিরীক্ষা করি করি কহিছে, নিশ্চিত ভাবে সেটি তো সত্যতা অছে আজ্ঞা, কিন্তু আমি ভি মানসিক স্তর থি নিজে এন্তা প্রস্তুত রহমা যদি বেলে অসুবিধাটা
1: আমি বহুত কষ্ট লাগে আজ্ঞা।
0: আজ্ঞা, আমি সমলেঙ্কন প্রার্থনা করমু কি নিশ্চিত বর্ষা হেউ কহি করি আশাবাদী হেমা আজ্ঞা। আপনার মন পছন্দর গানা হেনতা হলে নিশ্চয় নিশ্চয় আজ্ঞা, কাহকু সমর্পিত করবে কুহন?
1: রবীন্দ্র মেহর, শিবরাম মেহর, মুরলি মেহর, দেবরাজ মেহর, শঙ্কর মেহর, যশবন্ত পালিক, পরেশ পড়ুয়া, তারপরে আমার রাজন প্রধান, সত্যনারায়ণ বাঘ, মনোজ পটেল, আমার সুমল সাহু, আর গোটে অথবা আমার ভাই, তাঁর নাটা হল মনে নেই আমার
0: কিছু কথা নেই আজ্ঞা, আপন জেন জেন মানকো না নেলে সেমানে আউ জেন মানকো আপন পাসরি দেইছন সেমানে ভি আপনার সঙ্গে আপনার মন পছন্দর এই গীতটা শুনে নেন। আমার কার্যক্রম কে ফোন করে আপনার ধন্যবাদ। ঠিক আছে আজ্ঞা, গীতটা শুনে নেন। নমস্কার আজ্ঞা।

0: হ্যালো, আকাশমণি সম্বলপুর। হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: হ্যালো ম্যাডাম, নমস্কার।
0: নমস্কার আজ্ঞা, নমস্কার। আম কার্যক্রমকে আপনার স্বাগত। কুহন্তু, আজ কার্যক্রমের কেউ গীত শুনবে? নিশ্চয় নিশ্চয়, আমার শ্রোতা মানে অপেক্ষা করছেন। আমার কেউ শ্রোতা কল করেছেন তাঁর মনপছন্দর গীত শুণবা, প্রথমে পরিচয় দিন্তু, নিজ বিষয়ে কুহন্তু, নিজ অঞ্চলর পাণিপাগ বিষয়ে বি কুহন্তু, তাপরে গীত কথা বি কুহন্তু। আমি সমলেই পাখে আজ্ঞা প্রার্থনা করমু কি বর্ষা জলদি জলদি হো, আউ চাষী ভাই মানকর লাগি শুভ সম্বাদ নি করি আসু কহি করি। কহুন আজ কার্যক্রম থেকে কেন গীত শুনবে?
1: আজ গীত শুনবা রঙিলা টোকা, আউ গীত হলা সজনি সজনি ওতে মোর রাণ ভুল বুঝি বুনি।
0: আজ্ঞা আজ্ঞা, গীতর বোল ভুল লাগসি কি গায়ক গায়িকা মানকর স্বর লাগি কহি করি গীত শুনুছন?
1: নাই, গীত আমি ভুল লাগসি কি আউ গায়ক গায়িকার মানকর স্বর বি বহুত ভাল লাগসি। গীত গাইছেন বাবুল সুপ্রিয় ও অঞ্জলি মিত্র।
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা, আপনকর মন পছন্দর গীত হেনতা হেলে আজ্ঞা শুনি পকুন। নিশ্চয় নিশ্চয় আজ্ঞা, কাহাকে সমর্পিত করবে না কোন?
1: মনোজ পটেল, চিত্রসেন সাগর, ক্ষমা সাগর সাহু, সীমাঞ্চল সাগর, নীলাকার রণা, ভূষণ গভীর, তারপরে আমার এনে করমসানী সাহু, সুবল সাহু, লোক।

0: হ্যালো, আকাশমণি সম্বলপুর। হ্যালো, অনুরোধ কার্যক্রম।
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, পরিচয় দেন আজ্ঞা।
1: প্রধান কহুলি
0: আজ্ঞা, কার্যক্রম কে আপনার স্বাগত। কহুন, আজকা কেন গীত শুনবে? ঠিক আছে আজ্ঞা, আজি তো আমার আপন শেষ শ্রোতা আন শুনি পকন আপনার মন পছন্দর গীত আর কার্যক্রম কে ফোন করে থানু ধন্যবাদ আজ্ঞা। হ্যাঁ নমস্কার আজ্ঞা, কহুন, সময় সরি যাচ্ছে আজ্ঞা। আজ্ঞা, সময় নাই আজ্ঞা, বিলকুল সময় নাই না আজ্ঞা। আপন যাহাকু বি কহুছন কার্যক্রম মাধ্যমে সেমানে শুনুথিবে নিশ্চয়, তাঙ্কর সে শুনি পকন আজ্ঞা। আজ্ঞা, কার্যক্রম কে ফোন করে থানু ধন্যবাদ আজ্ঞা। নমস্কার
1: নমস্কার।

0: हेलो अनुरोध आपण मानक मन पसंद कथाचित्र गीतर कार्यक्रम हेलो अनुरोध
1: শুনুলে অনুরোধে ওড়িয়া কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হেলো অনুরোধর পুনঃ প্রসারণ পুণি থরে হেলো অনুরোধ আকাশবাণী সম্বলপুর শুনন্তু সম্বলপুরী মুখ্য সংবাদ
2: আকাশবাণী সম্বলপুর মুখ্য খবর সঙ্গে মুই বন্দিতা মিশ্র সামুদ্রিক বাণিজ্যর সুরক্ষা জোরদার প্রগতি রাস্তা কহিলে মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকৰ জনকল্যাণকারী যোজনার সফলতা বিষয় থি ভুবনেশ্বর সাংবাদিক সম্মিলনী থি তথ্য রখলে কেন্দ্রমন্ত্রী রামদাস অঠাওয়ালে স্বয়ংসহায়ক গোষ্ঠীমান 147 কোটি নু অতকা টঙ্কার সুধ ফিরালে রাজ্য সরকার স্কুল পড়া বই ছপা ভুল প্রসঙ্গ থি রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ এসসিইআরটি কার্যালয়নে মুখ্যমন্ত্রীঙ্কর নির্দেশনে গঠি তিনজনিয়া কমিটির মূল হেলা তদন্ত প্রক্রিয়া রিপোর্ট আধারথি হেবা কার্যানুষ্ঠান পূর্বতন মুখ্যমন্ত্রী নবকৃষ্ণ চৌধুরীঙ্কর শ্রাদ্ধ দিবস অবসরে রাজ্যবাসী জনালে শ্রদ্ধাঞ্জলি বিধানসভা পরিসন্ন থিবা প্রতিমূর্তি থি মাল্যার্পণ কলে মুখ্যমন্ত্রী বাচস্পতি আউ সিয়ান সুজন ব্যক্তিবিশেষ নয়াদিল্লিঠানে আইবাকাল অনুষ্ঠিত হওয়া 36তম জাতীয় যুব সংসদ প্রতিযোগিতা 2025-26 পুরস্কার বিতরণ সমারোহ পুরী শ্রীমন্দিরে আজ জ্যেষ্ঠ শুক্ল দশমী তিথি অবসরে অনুষ্ঠিত হওয়া মহাপ্রভুমান রাজেন্দ্র অভিষেক নীতি সুবর্ণপুর জেলা প্রশাসন তরফু বিকাশর ধারা ওড়িশা সারা কার্যক্রমকে নেইকরি আজ আয়োজিত হয়েছে গোটে জেলাস্তরীয় আলোচনাচক্র বৌদ্ধ জেলানে ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর 97% ডিজিটাইজেসন প্রক্রিয়া শেষ বৌদ্ধ জেলানো আজ ম্যালেরিয়া নিরাকরণ আউ ভিন ভিন বাহক জনিত রোগ নিয়ন্ত্রণ উপরে জেলাপালঙ্কর অধ্যক্ষতাতে হয়েযাইছে গোটে জেলাস্তরীয় বৈষয়িক কার্যনির্বাহী বৈঠক ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামঠানে আজঠানু মূল হেলা 65তম জাতীয় আন্তরাজ্য বরিষ্ঠ দৌড়কুদ প্রতিযোগিতা 2026 মোট 45টা বর্গনে হেবাই প্রতিযোগিতা আর ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা অনুসারে আইবা 7 দিন তক রাজ্যের পাখাপাখি সবু ইলাকানে রয়েছে বর্ষার সম্ভাবনা রাজ্যের

0: সব ইলাকাকে ছুঁইলা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এছনির মুখিয়া খবর ইনো শেষালা এতার উত্তরের মুখিয়া খবর শুনি পারবে সঞ্জর ছ বাজি করি পাঁচ মিনিট থি।
1: শুনিলে সম্বলপুরী মুখ্য সম্বাদ আকাশবাণী সম্বলপুর প্রচার করুচু লোকগীতর কার্যক্রম আজ এ খঞ্জনী ভজন শুণন্ত পরিবেশন করেছেন সংকীর্তনীয় বাঘ এবং সাথী মানে।

0: দেখো প্রভু পাপ কর্ম যোগু কইলাণি অপকীর্তি,
1: দেখো দেখো প্রভু পাপ কর্ম যোগু কইলাণি অপকীর্তি।
0: এ পিণ্ড ব্রহ্মাণ্ড যে মন্ত্রে রহিব, এ

ভনে বিমহীন পামর জ্ঞান, ভনে বিমহীন পামর জ্ঞান, গুরু পাদে দেই মতি করু অচি মুবিন করু অচি মুবিন শূন্য ভয় পয়র চিন্তি

0: গুরু ব্রহ্ম মহামহিমাউলি শূন্য ব্রহ্ম।
1: লোকগীতর কার্যক্রম এইটি শেষ করুছু। আজ এতে খঞ্জনী ভজন শুণুলে পরিবেশন কলে সংকীর্তনীয় বাঘ এবং সাথীমানে সাথীমানে হলে ক্ষীরোদ মহানন্দ, শ্রীনিবাস মহানন্দ, ত্রিলোচন মহানন্দ এবং কয়রু মহানন্দ। শ্রোতামানে কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর প্রচার করুছু যুববাণী কার্যক্রম।

শ্রোতা বন্ধু, কেবে কেবে এমিতি কিছু স্বর শুণবাকু মিলে যাহা গীত সরিযা পরে মধ্য মন ভিতরে বহুত সময় ধরে রহিযায়। পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরঙ্কর স্বর লা সেইপরি এক স্বর। ভারতীয় সঙ্গীত জগতর এমিতি জনে মহান ব্যক্তিত্ব যাহাঙ্ক নাম শুণিলে শাস্ত্রীয় সঙ্গীতর এক স্বর্ণিম অধ্যায় আখি আগরে ভাসি উঠে। তাঙ্ক গায়নেরে থিলা সাধনার গভীরতা, ভাবনার মাধুর্য ও ভারতীয় সঙ্গীতর আত্মা। 1897 মসিহা জুন মাস 24 তারিখরে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলরু আর্থিক অসুবিধার সম্মুখীন হয়েছিলে মধ্য সে সঙ্গীত প্রতি নিজের ভাল পাইবাকু কেবে বি ছাড়ি নথিলে। তাঙ্কর অবদান পাই সে পদ্মশ্রী এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ভলি সম্মানরে সম্মানিত হয়েছিলেন। তেবে শ্রোতা বন্ধু, পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরঙ্কর জন্মদিবসরে আমি তাঙ্কু শ্রদ্ধাঞ্জলি জনাউছু। তেবে চলন্তু শুনিবা আউ গোটিয়ে গীত, কথাচিত্র বোর্ডর টু, কণ্ঠ সোনু নিগম, গীত মনোজ মুন্টাসির, সঙ্গীত মিথুন।

শ্রোতা বন্ধু, এই সুন্দর গীতটি সহ আজির কার্যক্রম এইটি রাখি বিদায় নেছি। উপস্থাপনায় মু আপনার সাথে সরিতা মিশ্র, নমস্কার।

শ্রোতা বন্ধু, স্বচ্ছতা হি হেউচি সুস্থ ও সুন্দর জীবনর মূল আধার। যেউঠারে স্বচ্ছতা রহিথায়, সেঠারে স্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি মধ্যে রহিথায়। এক স্বচ্ছ পরিবেশ কেবল আম শরীরকু সুস্থ রাখে না, বরং আম মনকু মধ্যে প্রফুল্লিত রাখিথায়। আম দেশে স্বচ্ছতা প্রতি সচেতনতা বড়াইবা পাই আম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি এই স্বচ্ছ ভারত অভিযান আরম্ভ করেছিল। এই অভিযান আমাকে নিজ ঘর, বিদ্যালয়, গাঁ ও শহরকু পরিষ্কার রাখিবা পাই প্রেরণা দেইথায়। যেতবেলে আমি চারিপাখ সফা সুতরা রাখু, সেতবেলে বিভিন্ন রোগর সংক্রমণ কমি যায় এবং লোকমানে সুস্থ জীবন বিতেই পারন্তি। স্বচ্ছ পরিবেশ আম ভবিষ্যৎকু উজ্জ্বল করিথায়। আজির শিশুমানে আসন্তকালির নাগরিক। যদি সেমানে এক স্বচ্ছ ও সুস্থ পরিবেশে বড়িবে, তেবে সেমানে শারীরিক ও মানসিক ভাবরে সুদৃঢ় হেবে। এহা দেশর বিকাশ ও প্রগতিকু মধ্যে ত্বরান্বিত করিব। হ্যাঁ শ্রোতা বন্ধু, পরিবেশ প্রদূষণ আজি বিশ্বর এক বড় সমস্যা। প্লাস্টিকর অত্যধিক ব্যবহার, অলিয়া আবর্জনার অব্যবস্থিত পরিচালনা এবং অস্বচ্ছতা আম প্রকৃতিকু ক্ষতি পৌঁছাউছি। তেণু আমি সমস্তে গছ লগাইবা, প্লাস্টিক ব্যবহার কমাইবা এবং পরিবেশকু স্বচ্ছ রাখিবা পাই সংকল্প নেবা। আমার এই ছোট ছোট পদক্ষেপ আগামী দিনরে এক বড় পরিবর্তন আনিপারিব। যদি প্রত্যেক নাগরিক স্বচ্ছতাকু নিজের দায়িত্ব বলে ভাবন্তি, তেবে যাই আম দেশ আহরি সুন্দর এবং সমৃদ্ধ হইপারিব। তেণু শ্রোতা বন্ধু, আসন্তু আমি সমস্তে মিশি স্বচ্ছ পরিবেশ গড়িবা এবং এক সুন্দর, সুস্থ ও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ পাই কাম করি।

0: তেবে শ্রোতা বন্ধু আমার ডেরি নকরি আসন্তু আজির আমার এই উজ্জ্বল আম দেশ কার্যক্রমে স্বচ্ছ পরিবেশ সুন্দর ভবিষ্যৎ বিষয়ে আহরি অনেক কিছু বিশেষ কথা জানিবা আজির আমার অতিথিঙ্ক ঠারু।
1: নমস্কার শ্রোতা বন্ধু, মোর না তুষারবালা ত্রিপাঠী, মু জনে যোগ প্রশিক্ষিকা ও গৃহিণী। আজির আলোচনার বিষয়বস্তু স্বচ্ছ পরিবেশ সুন্দর ভবিষ্যৎ। স্বচ্ছ অর্থাৎ নির্মল, সফা। সফা মনটিয়ে সবুবেলে সুন্দর কথাটিয়ে চিন্তা করে থাকে। সফা ঘরটিয়ে মনকু প্রসন্ন রখে, সফা শরীরটিয়ে আমকু অনেক রোগঠু দূরেই রখে। সেমিতি স্বচ্ছ পরিবেশটিয়ে হি ইয়ে সৃষ্টিকু বঞ্চাই রখে। পরিবেশ কহিলে আমি বুঝিবা আম চারিপাখর বায়ু, জল, মাটি, গছপত্র ও অসংখ্য জীবজন্তু, কীটপতঙ্গ আদি। এ সমস্তে প্রকৃতির অঙ্গ এবং মনুষ্য সভ্যতা পাই উপহার। এহাকু হি আধার করি সুস্থ সুন্দর সৃষ্টির সর্জনা ও পরিচালনা হইথায়। মানবর স্বাস্থ্য, বাস্তবিক সুখ সমৃদ্ধি পাই স্বচ্ছ পরিবেশটিয়ে অত্যন্ত আবশ্যক। কিন্তু সবুঠু চালাক প্রাণী মানিষ তার অসীম লালসাকু চরিতার্থ করিবা পাই প্রকৃতির এই অঙ্গগুড়িকরে যদি ক্ষতি করে তেবে পরিবেশর সন্তুলন বিগিড়ি যিব। আও সুখ সমৃদ্ধি আলরে সৃষ্টিটি বিনাশ আড়কু হি গতি করিব। মানিষ ক্ষণিক সুখ পাই দীর্ঘস্থায়ী সুন্দর ভবিষ্যতটির সম্ভাবনাকু হরাই দেব সিনা। তেণু মানিষ হি একমাত্র প্রাণী যে সচেতন হলে স্বচ্ছ পরিবেশ ও সুন্দর ভবিষ্যতটিয়ে গড়ি পারিব। শুদ্ধ পানি ও পবন পাই আমকু পরিবেশকু সফা রাখিবাকু হি হেব। সমুদ্র, নদী ও নালর জলকু কলকারখানা ও ঘরোই আবর্জনা তথা প্লাস্টিক ঠারু মুক্ত করিবাকু হেব। প্রাকৃতিক সন্তুলন পাই বৃক্ষ রোপণ হেবা খুব জরুরি। বৃক্ষ ছেদন মধ্যে বন্ধ হেবা উচিত। ঘর ভিতর ও আখপাখ অলিয়া আবর্জনাকু গোটিয়ে স্থানরে জমা করিকি রাখিবা উচিত। 2014 মসিয়া অক্টোবর 2 তারিখ ঠারু সরকারঙ্কর যেউ স্বচ্ছ ভারত অভিযান আরম্ভ হইতিলা তাহা আজি পর্যন্ত কার্যকারী হই চালিছি। ঘর ঘর বুলি অলিয়া আবর্জনা একাঠি করা হই উপযুক্ত প্রণালীরে তার বিনিযোগ হেউছি। সেথিরে আমি সমস্তে সহযোগ করিবা উচিত। সরকার গ্রাম এবং শহররু আবর্জনা কাঢিবা পাই সার্বজনীন শৌচালয় করিছন্তি এবং স্থান স্থানরে কচড়া দানিমান রাখিছন্তি। মাত্র আমার কর্তব্য হেউছি শৌচালয়কু সফা রাখিবা। সার্বজনীন শৌচালয়কু যদি আমি ব্যবহার করুছন্তি তাহলে ঠিক ভাবরে ব্যবহার করিবা, তাকু সফা রাখিবা। আউ ঘরু বা আখপাখরু আমার চারিপাখরু ময়লাকু নেইকিরি যেউঠি গোটিয়ে স্থানরে কচড়া দানি রাখা হয়েছি সেইটি রাখিবা, তাহাই হেউছি আমরি দায়িত্ব। জল এবং বিদ্যুৎর অপচয় বন্ধ করিবা। ব্যবহার্য জিনিসর দরকার ঠারু অধিক সংগ্রহ করিবা নাহি। প্লাস্টিক ব্যবহার কমাই দেবা, কপড়া ব্যাগ ব্যবহার করিবা। এসবু আমি নিজে আচরণ করিবা এবং অন্যমানকু মধ্যে সচেতন করাইবা। আউ গোটিয়ে জরুরি কথা হলা মেলা মহোৎসব এবং বিভিন্ন পূজা পার্বণ অবসরের পার্বণ সরিগলা পরে সেই জায়গা গুড়িকরে কুড় কুড় অয়লা গদা হয়ে পড়ে, সেথিরে মাছি বসন্তি, রোগ জীবাণু বৃদ্ধি হুয়ে, বর্ষা হলে আহুরি সে স্থানটি নর্দমা ভি জনা পড়ে। পূজা পার্বণ অবসরের বিগ্রহ মানুষ জলরে বিসর্জন করা সময় তা সহিত অনেক রাসায়নিক পদার্থ মধ্যে আমি জলরে পকাই থাও, সেথিপাই আমি সমস্তে ধ্যান দেওয়া উচিত। মেলা মহোৎসব পরে সেই পড়িয়াটি বা মেলা স্থানটি কিভাবে সফা হব বা কিভাবে সফা হয়েছি কি নাই সেথিপাই আমি সমস্তে সচেতন হওয়া উচিত। শ্রীমদ ভগবত গীতার মধ্যে পরিবেশর বিশেষত্ব উপরে ভগবান কৃষ্ণ গোটিয়ে উপদেশ দিয়েছন্তি। অন্নাত ভবন্তি ভূতানি, পর্যনাত অন্ন সম্ভব, যজ্ঞাত ভবতি পর্জন্য, যজ্ঞ কর্ম সমুদ্ভব। অর্থাৎ যজ্ঞরু বর্ষা হুয়ে, বর্ষারু অন্ন হুয়ে, আউ অন্ন খাইকি এই সৃষ্টির সবু প্রাণী বঞ্চি রুহন্তি, অর্থাৎ অন্নরু হি এ সৃষ্টি চালিছি। তো এই যজ্ঞ কেবল অগ্নিরে দিয়া যাউথিবা আহুতি নুহে। যজ্ঞ হেউছি নিজর স্বার্থকু ধ্যান ন দেই সামূহিক মঙ্গল পাই করা যাউথিবা প্রত্যেক কর্ম। তেণু নিঃস্বার্থপর ভাবরে পরিবেশকু সফা রাখিবা পাই সামূহিক মঙ্গল পাই আমি যদি কিছু করিবা তাহলে তাহা যজ্ঞ সদৃশ পবিত্র কাম হেব। আমি সবুবেলে মনে রাখিবা উচিত যে আগামী পিঢ়ি হি আমার ভবিষ্যৎ। আউ আমি সেমানক পাই সুন্দর পৃথিবীটিয়ে ছাড়ি যাই পারিবা নাহি, এহা তা আমার কর্তব্য। ଯଦି ଆମେ ଏଭଳି ନ କରିପାରିବା ତାହେଲେ ଆମେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ପାପୀ ହେବା ଆଉ ଆମର ଏ ମଣିଷ ଜନ୍ମ ବ୍ୟର୍ଥ ଯିବ। ତେଣୁ ଆଜି ଆମେ ସମସ୍ତେ ମିଶି ସ୍ୱଚ୍ଛ ପରିବେଶ ଓ ସୁନ୍ଦର ଭବିଷ୍ୟତଟିଏ ଗଢ଼ିବାର ସଂକଳ୍ପ ନେବା।

0: পথর জবরদখল এবং বেআইন পার্কিং উচ্ছেদ লাগি কার্যানুষ্ঠানকু ত্বরান্বিত করেছে। এ সম্পর্কে সড়ক পরিবহন এবং রাজপথ মন্ত্রণালয় পক্ষরু দিয়া সূচনা অনুযায়ী সুপ্রিমকোর্টক নির্দেশ অনুসারে এভাবে পদক্ষেপ নিয়েছে। এছাড়া এক সুরক্ষিত ব্যবহার অনুকূল তথা সুদৃঢ় জাতীয় রাজপথ ভিত্তিভূমি প্রতিষ্ঠা করা দিগরে এনএচএআই র প্রতিবদ্ধতার অংশস্বরূপ বলে মন্ত্রণালয় কিন্তু বিভিন্ন রাজ্যের 595টি গুরুত্বপূর্ণ বেআইন পার্কিং স্থলী চিহ্নট করা সহ জাতীয় রাজপথে এভাবে পার্কিং উচ্ছেদ করা লাগে বিভিন্ন রাজ্য সরকার জেলা প্রশাসন তথা সম্পৃক্ত সংস্থাগুড়িক সহ সমন্বয় রক্ষা করে এনএচএআই কার্য করুছে। এথিলাগি জেলা রাজপথ সুরক্ষা টাস্ক ফোর্স প্রতিষ্ঠা করা লাগি এনএচএআই রাজ্য সরকার মানক সহ সমন্বয় রক্ষা করে আবশ্যক পদক্ষেপ নেউছি বলে মন্ত্রণালয় কইছে। বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সন্ধ্যায় দক্ষিণ কোরিয়ার জাতীয় সুরক্ষা নির্দেশক উই সুং লাক সহ সাক্ষাৎ আলোচনা করেছেন। ভারত প্রশান্ত মহাসাগরীয় স্থিতি তথা বৈশ্বিক পরিস্থিতি উপরে এক রণনৈতিক আকলন করা সম্পর্কে উভয় মত বিনিময় করেছেন বলে ডক্টর জয়শঙ্কর সামাজিক গণমাধ্যম পোস্টে সূচনা দিয়েছেন। কলকাতায় এক নির্মাণাধীন ঘরোই পণ্যাগার ভুশুড়ি পড়বার তিন জন শ্রমিকঙ্কর মৃত্যু হয়েছে। এছাড়া অনেক আহত হয়েছে জনাযাই। আহতমানু স্থানীয় হসপিটালে চিকিৎসা করা। উদ্ধার কার্য লাগে ঘটনাস্থলরে এনডিআরএফ পুলিশ অগ্নিশম জরুরীকালীন সেবা এবং ভারতীয় সেনাকে নিয়োজিত করা যাইছি। অনেক শ্রমিক এর মধ্যে ফসি রইথিবার আশঙ্কা করা যাচ্ছে। এই দুর্ঘটনায় প্রভাবিত মানুষ সহায়তা করা লাগি রাজ্য সচিবালয় নবান্ন পক্ষরু হেল্পলাইন নম্বর জারি করা যাইছি। এই খবর পাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থলরে পৌঁছিবা সহিত উদ্ধার কার্য তদারক করিছন্তি। এই দুর্ঘটনায় বন্দর জাহাজ চলাচল তথা জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গভীর দুঃখ প্রকাশ করিছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী সোনোয়াল কহিছন্তি ঘটনাস্থলরে উদ্ধার কার্য যুদ্ধকালীন ভিত্তিরে জারি রয়েছে। কেতেজনকু সুরক্ষিত ভাবে উদ্ধার করাযাইসারিছে। ভারত সংযুক্ত আরব এমিরেটস মধ্যে প্রতিরক্ষা সহযোগর অগ্রগতি সম্পর্কিত এক সমীক্ষা বৈঠক আজ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় পক্ষ সামাজিক গণমাধ্যম পোস্টে এ সম্পর্কে দিয়া সূচনা অনুযায়ী রণনৈতিক প্রতিরক্ষা ভাগিদারী কার্যখসড়া অধীনে এই বৈঠক আয়োজিত হয়েছে। ভারতের আন্তর্জাতিক সহযোগ বিভাগ যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং ইউএইর ব্রিগেডিয়ার স্টাফ জমাল ইব্রাহিম মহম্মদ ইব্রাহিম আলমার জুকি এই বৈঠকে সহ অধ্যক্ষতা করেছিলেন। দুই দেশ মধ্যে প্রতিরক্ষা শিল্পক্ষেত্রে সহযোগ নবসৃজনকু প্রাধান্য দেওয়া সামুদ্রিক সুরক্ষাকু সশক্ত করা তথা অত্যাধুনিক জ্ঞানকৌশল প্রয়োগ আদি প্রসঙ্গে বৈঠকে আলোচনা করা যাইতিলা বলি প্রতিরক্ষা মন্ত্রণালয় কহিছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসন্তা শুক্রবার নয়াদিল্লিঠারে নিশাদ্রব্য সমন্বয় কেন্দ্রর দশম সর্বোচ্চস্তরীয় বৈঠকে অধ্যক্ষতা করবে। এ সম্পর্কে সূচনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কহিছে দেশব্যাপী নিশাদ্রব্য চালাণ তথা বেআইন কারবার বিরুদ্ধে লড়াইকু অধিক সশক্ত করা সহ এ দিগরে নিয়াযাউথিবা পদক্ষেপগুড়িকর সমীক্ষা করা লাগি এই বৈঠক আয়োজিত হয়েছে। নিশাদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো পক্ষরু আয়োজিত এই বৈঠকে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রণালয় রাজ্য সরকার এবং নিশা আইন প্রবর্তন সংস্থা গুড়িক একত্রিত হয়ে এই প্রসঙ্গে আলোচনা করবে। এই অবসরে স্বরাষ্ট্রমন্ত্রী আসন্তা তিন বর্ষ লাগি নিশাদ্রব্য নিয়ন্ত্রণ সম্পর্কিত ভিজন ডকুমেন্ট উন্মোচন করবে। এই ক্ষেত্রে সম্পৃক্ত বিভিন্ন পক্ষঙ্ক সহ বিস্তৃত আলোচনা করা যাই এই ভিজন ডকুমেন্ট প্রস্তুত করা যাইছি। চাহিদা ও যোগাণ হ্রাস এবং পুনর্বাস উপরে অধিক ধ্যান দিয়ে নিশাদ্রব্য কারবারকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাই পারিব সেথিলাগি এই ডকুমেন্টে রোডম্যাপ প্রস্তুত হয়েছে। নিশাদ্রব্য কারবার প্রতি কেন্দ্র সরকারকে শূন্য সহনশীলতা নীতির দৃঢ় কার্যকারিতা তথা এক নিশামুক্ত ভারত গঠন উদ্দেশ্যে এই বৈঠক আয়োজন করা যাইছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কহিছে। ইউএস ওপন সুপর 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টর দ্বিতীয় পর্যায়ক ভারতীয় মহিলা ডবলস যোড়ি ত্রিশজলি ও গায়ত্রী গোপীচাঁদ উন্নীত হয়েছেন। এই ভারতীয় মহিলা যোড়ি স্পেনর পাওলা লোপেজ ও লুসিয়ানা রোড্রিগ গুয়েসক যোড়িক প্রারম্ভিক রাউন্ডে 21-12 14-21 ও 21-13 সেট্রে পরাস্ত করেছেন। পরবর্তী পর্যায়ে জাপানর সুমিরে নাকাডে ও মিউ তাকাহাসিঙ্ক যোড়িক ভারতর এই বিজয়ী যোড়ি ভেটবে। পুরুষ সিঙ্গলস বর্গরে রৌনক চৌহান কোয়ালিফায়ার রাউন্ডে বিজয়ী হয়েছেন। ଫିଫା ବିଶ୍ୱକପ୍ର ଗ୍ରୁପ୍ ବି'ରେ ଆଜି କାନାଡ଼ାର ଭ୍ୟାଙ୍କୁଭର୍ଠାରେ କାନାଡ଼ା ଓ ସ୍ୱିଜରଲ୍ୟାଣ୍ଡ ମଧ୍ୟରେ ମ୍ୟାଚ୍ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ଭାରତୀୟ ସମୟ ରାତି 12:30ରେ ଏହି ମ୍ୟାଚ୍ ଆରମ୍ଭ ହେବ। ସେହିଭଳି ୱାଶିଂଟନ୍ର ସିଟଲ୍ ଷ୍ଟାଡିୟମ୍ଠାରେ ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଥିବା ଅନ୍ୟ ଏକ ମ୍ୟାଚ୍ରେ ବୋସ୍ନିଆ ହର୍ଜେଗୋଭିନାକୁ ଭେଟିବ। ପ୍ରତିଯୋଗିତାରେ ଗ୍ରୁପ୍ 32 ପର୍ଯ୍ୟାୟକୁ କଲମ୍ବିଆ ଉନ୍ନୀତ ହୋଇଛି। ଆଜି ଖେଳାଯାଇଥିବା ଗ୍ରୁପ୍ ପର୍ଯ୍ୟାୟ ମ୍ୟାଚ୍ରେ କଙ୍ଗୋକୁ 1-0 ଗୋଲ୍ରେ କଲମ୍ବିଆ ପରାସ୍ତ କରିଛି। ଆଜିର ଅନ୍ୟ ଗ୍ରୁପ୍ ପର୍ଯ୍ୟାୟ ମ୍ୟାଚ୍ଗୁଡ଼ିକରେ ପର୍ତ୍ତୁଗାଲ ଉଜ୍ବେକିସ୍ତାନକୁ 5-0 ଗୋଲ୍ରେ ପରାସ୍ତ କରିଛି। ଇଂଲଣ୍ଡ ଏବଂ ଘାନା ମଧ୍ୟରେ ଅନୁଷ୍ଠିତ ମ୍ୟାଚ୍ ଅମୀମାଂସିତ ଭାବେ ଶେଷ ହୋଇଥିବା ବେଳେ କ୍ରୋଏସିଆ ପାନାମାକୁ 1-0 ଗୋଲ୍ରେ ପରାସ୍ତ କରିଛି। ଏକ ସନ୍ତୁଳିତ ତଥା ଆପୋଷ ଲାଭଜନିତ ଭାରତ ଆମେରିକା ଦ୍ୱିପକ୍ଷୀୟ ବାଣିଜ୍ୟ ଚୁକ୍ତିନାମା ସମ୍ପନ୍ନ କରିବା ଦିଗରେ ଉଭୟ ଦେଶ ପ୍ରତିବଦ୍ଧ, କହିଲେ ବାଣିଜ୍ୟ ଓ ଶିଳ୍ପ ମନ୍ତ୍ରୀ। 2030 ସୁଦ୍ଧା ଭାରତ ରୁଷ ମଧ୍ୟରେ ଦ୍ୱିପକ୍ଷୀୟ ବାଣିଜ୍ୟ କାରବାର $100 ବିଲିୟନ ଲକ୍ଷ୍ୟ ଧାର୍ଯ୍ୟ, କ୍ରେମଲିନ୍ ମୁଖପାତ୍ରଙ୍କ ସୂଚନା। ଜାତୀୟ ରାଜପଥରୁ ଜବରଦଖଲ ଏବଂ ବେଆଇନ ପାର୍କିଂ ଉଚ୍ଛେଦ ଲାଗି କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ତ୍ୱରାନ୍ୱିତ କରିବା ନେଇ ଭାରତୀୟ ଜାତୀୟ ରାଜପଥ ପ୍ରାଧିକରଣର ନିଷ୍ପତ୍ତି। ଏବଂ ୟୁଏସ୍ ଓପନ୍ ସୁପର 300 ବ୍ୟାଡମିଣ୍ଟନ ଟୁର୍ଣ୍ଣାମେଣ୍ଟର ଦ୍ୱିତୀୟ ପର୍ଯ୍ୟାୟକୁ ଉନ୍ନୀତ ହେଲେ ଭାରତୀୟ ମହିଳା ଡବଲ୍ସ ଯୋଡ଼ି। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
1: ଆକାଶବାଣୀ କଟକ ଜିଲ୍ଲା ହାଲଚାଲ ଶୁଣନ୍ତୁ। ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ
2: ସୁଦୂରରୁ ସଦର ଅପହଞ୍ଚ ଅଞ୍ଚଳର ସ୍ୱର, ଉତ୍ସବ ମହୋତ୍ସବ, ସଭା ସମିତି ସମାରୋହ, ପ୍ରଗତି ଦୁର୍ଗତି ଏବଂ ସଙ୍ଗତିର ଅଭିବ୍ୟକ୍ତିକୁ ନେଇ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ ବିଭାଗ ପକ୍ଷରୁ ପ୍ରସ୍ତୁତ କରୁଛୁ ଜିଲ୍ଲା ହାଲଚାଲ। ଆଜି ଜିଲ୍ଲା ହାଲଚାଲରେ ଶୁଣନ୍ତୁ ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲା ସମ୍ପର୍କରେ। ତଥ୍ୟ ଦେଇଛନ୍ତି ଆମ ବୌଦ୍ଧ ସମ୍ବାଦଦାତା ସମ୍ପତ କୁମାର ଅଗ୍ରୱାଲ, ଉପସ୍ଥାପନାରେ ମୁଁ ମହେଶ୍ୱର ସାହୁ। କେନ୍ଦ୍ର ସରକାରଙ୍କ 12 ବର୍ଷ ଏବଂ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ 2 ବର୍ଷର ସଫଳତାକୁ ନେଇ ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲାରେ ବିକାଶର ଧାରା ଓଡ଼ିଶା ସାରା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆୟୋଜିତ ହେଉଛି। ରାଜ୍ୟ ବାଣିଜ୍ୟ ଓ ପରିବହନ ତଥା ଇସ୍କାତ ଓ ଖଣି ମନ୍ତ୍ରୀ ବିଭୂତିଭୂଷଣ ଜେନା ବୌଦ୍ଧ ଗସ୍ତରେ ଆସି ଜିଲ୍ଲାର ବିକାଶ ଚିତ୍ର ଉପସ୍ଥାପନ କରିଛନ୍ତି। ଜିଲ୍ଲାପାଳଙ୍କ ସଦ୍ଭାବନା ସଭାଗୃହରେ ଆୟୋଜିତ ସାମ୍ବାଦିକ ସମ୍ମିଳନୀରେ ସେ କହିଥିଲେ ଯେ ନୂତନ ମଡେଲ ବସ୍ଷ୍ଟାଣ୍ଡ ଓ ଜିଲ୍ଲା ମୁଖ୍ୟ ଚିକିତ୍ସାଳୟର ନୂତନ କୋଠା ନିର୍ମାଣ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ହୋଇଛି। ଏଥିସହ 26 ସଡ଼କ ଓ 12 ସେତୁ ନିର୍ମାଣ କରାଯାଇଛି। ପିଏମ୍ କିଷାନ ଓ ସିଏମ୍ କିଷାନ ଯୋଜନାରେ ହଜାର ହଜାର ଚାଷୀ ଉପକୃତ ହୋଇଥିବା ବେଳେ ଗତ ଖରିଫ ଋତୁରେ 20,72,000 କ୍ୱିଣ୍ଟାଲ ଧାନ କ୍ରୟ କରାଯାଇଥିବା ସେ ସୂଚନା ଦେଇଥିଲେ।
3: ଆମେ ବିକାଶର ବିଭିନ୍ନ ମାଇଲ ଖୁଣ୍ଟକୁ ଛୁଇଁଛୁ। ସେ କରୋନା ସମୟର ସମସ୍ତଙ୍କୁ ଟିକା ଦେଇକରି ବିଶ୍ୱବନ୍ଧୁ ହେବାଠାରୁ ଆରମ୍ଭ କରିକିରି ଏଆଇ ସମିଟ୍ ହେବା ଭାରତରେ ଏବଂ ଯେଉଁଭଳି ଭାବେ ତୈଳ ସଙ୍କଟ ସମୟରେ ମଧ୍ୟ ଷ୍ଟ୍ରାଟାଜିକାଲି ମ୍ୟାନେଜ୍ କରିବା ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ଯେଉଁ ଦୂରଦୃଷ୍ଟି ସମ୍ପନ୍ନ ନୀତି ଯୋଗୁଁ ଏବଂ ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନୀତି ଯୋଗୁଁ ତାଙ୍କର ଚାରିବର୍ଗ ଅନ୍ନଦାତା ଗରିବ ମହିଳା ଯୁବକର ବିକାଶରେ ଦେଶର ବିକାଶ ସେ ଅନୁଯାୟୀ ତାକୁ ଆଖି ଆଗରେ ରଖିକିରି ଯେଉଁଭଳି ଭାବେ ଯୋଜନା ପ୍ରଣୟନ କରୁଛନ୍ତି, କାର୍ଯ୍ୟାନ୍ୱୟନ କରୁଛନ୍ତି, ତାର ସଫଳତାର ମୁଁ କଥା ରଖିବାକୁ ଆସିଥିଲି ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲାରେ। ଏବଂ ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲାରେ ଯେଉଁଭଳି ଭାବେ ମଧ୍ୟ ବିକାଶ ମଧ୍ୟ ଛୁଇଁଛି, ସ୍ୱାସ୍ଥ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ଯେଉଁଭଳି ଭାବେ 138 କୋଟି ଟଙ୍କା ବ୍ୟୟରେ ହୋଇଥିବା ଆମେ ଆଉ ଅଳ୍ପ ଦିନ ପରେ ସେ ଜିଲ୍ଲା ମୁଖ୍ୟ ଚିକିତ୍ସାଳୟକୁ ଲୋକାର୍ପିତ କରିବୁ ଏବଂ ଜିଲ୍ଲାରେ IDSP କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ରୋଗ ସର୍ବେକ୍ଷଣ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ମଧ୍ୟ ଭାରତରେ ପ୍ରଥମ ହେବା ଏ ଗୋଟେ ଗୌରବର କଥା ଅଛି। ଏବଂ ପ୍ରତ୍ୟେକ କ୍ଷେତ୍ରରେ ଯେଉଁଭଳି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏ ମାସଠାରୁ 1,14,000 ଲୋକଙ୍କୁ ମାସକୁ 10 କିଲୋ ଚାଉଳ ଦେବେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଅନ୍ନପୂର୍ଣ୍ଣା ଯୋଜନାରେ ଗରିବ କଲ୍ୟାଣ ଯୋଜନା, ଇଏ ହେଉଛି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ମାନବୀୟ ସମାବେଶୀ ବିକାଶର ଗୋଟେ ଉଦାହରଣ। ଏବଂ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ଆଜି ଓଡ଼ିଶା ଭାରତବର୍ଷରେ ଯେମିତି ଛୁଇଁଛି, ଗ୍ରୋଥ ଇଞ୍ଜିନ୍ ରୂପେ ଉଭା ହୋଇଛି, ସେଭଳି ଭାବେ ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲା ମଧ୍ୟ ବିକାଶ ରାସ୍ତାରେ ଚାଲିଛି।
2: ଅନ୍ତର୍ଜାତୀୟ ଯୋଗ ଦିବସ ଅବସରରେ ବୌଦ୍ଧ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ, କ୍ରୀଡ଼ା ଓ ଯୁବସେବା ବିଭାଗ ଏବଂ ଯୋଗ ମହୋତ୍ସବ ସମିତି ଓଡ଼ିଶାର ମିଳିତ ଆନୁକୂଲ୍ୟରେ ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ ଯୋଗ ଦିବସ ସ୍ଥାନୀୟ ଷ୍ଟାଡିୟମରେ ପାଳିତ ହୋଇଛି। ଜିଲ୍ଲାପାଳ ବିଭୂତିଭୂଷଣ ନାୟକଙ୍କ ସଭାପତିତ୍ୱରେ ଆୟୋଜିତ ସମାରୋହରେ ବୌଦ୍ଧ ବିଧାୟକ ତଥା ସରକାରୀ ଦଳର ମୁଖ୍ୟ ସଚେତକ ସରୋଜ କୁମାର ପ୍ରଧାନ ମୁଖ୍ୟ ଅତିଥି ଏବଂ ଜିଲ୍ଲା ଆରକ୍ଷୀ ଅଧୀକ୍ଷକ କୁଲଦୀପ ମୀନା ସମ୍ମାନିତ ଅତିଥି ଭାବେ ଯୋଗ ଦେଇଥିଲେ। ଯୋଗଗୁରୁ ଦେବାଶିଷ ପୁରୋହିତ ଯୋଗାଭ୍ୟାସ କରିବା ସହ ଯୋଗ ସମ୍ବନ୍ଧୀୟ ଶପଥ ପାଠ କରାଇଥିଲେ। ବୌଦ୍ଧ ସହରରେ ଶ୍ରୀଜଗନ୍ନାଥ ମହାପ୍ରଭୁଙ୍କ ଗୁଣ୍ଡିଚା ରଥଯାତ୍ରା July 16 ଏବଂ ବାହୁଡ଼ା ଯାତ୍ରା July 24 ଅନୁଷ୍ଠିତ ହେବ। ଏହାର ସୁପରିଚାଳନା ପାଇଁ ଜିଲ୍ଲାପାଳ ବିଭୂତିଭୂଷଣ ନାୟକଙ୍କ ସଭାପତିତ୍ୱରେ ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ ପ୍ରସ୍ତୁତି ବୈଠକ ହୋଇଥିଲା। ବୈଠକରେ ରଥ ମରାମତି, ଦେବନୀତି, ଆଇନ ଶୃଙ୍ଖଳା, ପାନୀୟ ଜଳ, ସ୍ୱାସ୍ଥ୍ୟସେବା, ଆଲୋକୀକରଣ ଓ ସାଂସ୍କୃତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମେତ ବିଭିନ୍ନ ବିଷୟରେ ଆଲୋଚନା ହୋଇଥିଲା। ରଥଯାତ୍ରାକୁ ଶାନ୍ତି

0: তোতে কেটে তো কইলি না অনাথা আশ্রমে ছাড়ি দে বলি করি মানছি মোর কথা
1: এ বাবা এ বাবা
2: যা বেটা যা ফকিরানি কে যা গীত শুনবো
1: গীত শুনমি যাওছে এম্মা ফকিরানি কে যাওছে
0: যা যা যা শুনা পিলা রে
1: যাওছে
2: যা
0: ফের ওটিলা দেখ তো ফুলমতি মোর কথা মান আশ্রম কে পঠে নেগা
2: মুই খালি হেটা নহে সে জেন্ডা তুমি বুঝিছ মুই গুটে মা ভি আয়
1: এ বাবা এ বাবা
0: একে চট কোনে দামি ছয় চল মুতি পোকাগো বেড়া মোর সাথে খেচড় হইছু
1: মোতে বেলা বলুছে মোতে বেলা বলুছে
2: তোতে মনা কলে মানসু নাই কান নাই কান ধন নাই কান
0: মরি যাওছু বা বা বলি করি জীবু মোর সঙ্গে বা গুটে ঘিনি দেবি চল চল মোর সঙ্গে বা বা বলু থা আই শঙ্কনু মার বলে খাও থা চল চল ফুলমতি তুই কে যে তার পছে পছে লমুছু ছিস রে ইনতা মু নাই করবু মনটা ভুতরি যাছি চল ভিতর কে জিমা হ্যাঁ ফের দেখলা সি আড়কে আলো নাই আসু দেখ কি না মু যাও কি
2: চল সুনে ভিতর কে
0: তো রাত কানা এত কি জলদি সরি যাবার ফুলমতি র র র ডাটি গ ওজে নাছি বেড়ার কাছর

0: কল গান আগে শুনবু, আগাড়ে দেখলে জেনতা আর পছাড়ে দেখলে সেনতা।
1: কোনে হেনু কে যে একলা বসলু, মূল মামু তো মদ পিছে চি চি গন্ধি যাচ্ছে।
0: ভঞ্জা পিবু কে টিকে,
1: হে আদত ছাড় গা তোর ন যিবা।
0: দাদা সৌকে পিউছে মেহন্তর জীবন, দিন যাক ছি ছি থু থু ভিতরে মন ঘাটি হচ্ছিসি, ঝুমরানি লাগে গিলাসে ঢেকলি নেলে হায় লাগছি। দাদা
1: মোর থানু আউ কে হিন মানিয়া অছ গা, গিনাটে ধরি করি গীত গাই গাই ভিক মাংলে জাকির দিনে জিসি মুই। কেতে দূর দূর কেতে মার মার, ই দুনিয়া যাকর ভাটির মদ পিলে বি মোর দুঃখ মতে ভুলে নি পারে।
0: এ দাদা তুই মদ পিনেলে ই গিনা খালি হয়ে যিবা, তোতে আর কে ভিক নেই দিয়ন। হেলে মুই মদ নেই পিলে ই শহরে ময়লা ভর্তি হয়ে যিবা।
1: এম্মু
0: খানা বঞ্জা,
1: তুই মদ পিলে তোল সঙ্গে মুই কোথা নিউ হ্যাঁ চি বন্ধু চালু।
0: তুই বি মদ পিতু গা ভঞ্জা, তোর মা হেড়ে দি বেসা করুতু তা, আর তুই ইনু তালি বজে বজে নাচু তু তু। মা হারে দাদা সবে যদর বি ইতার বাগি হয়ে যাইতি তা না, ই দুনিয়াতে দুঃখ বলবারকে কিছু নাই তা, হেটা বুঝবাই বেড়া।
1: তুই বি মতে বেলা বলুছো
2: কায় যে কোনালু বউ, তাকে ইচ্ছেন ভুর্তাবারটা লাগিছে
0: কায়া কহলি যাব।
2: তুম পড় রে, তুম পড়, তুম পড়, দিগড়ে নেলু কায়।
0: দাদা মোর ভঞ্জা কাই বেড়া হাতাব, বেড়া মুই হ্যাঁ মুই
2: নাই কান। হ্যাঁ এ কোনে নাই কান, তুই বেড়া নুহে সে গা, তোর মামু বেড়া হ্যাঁ
1: মুই বেলা নুয়েছে
0: নুয়েছে নুয়েছে গা নাই কান। এ দাদা মোর ভঞ্জা হয় নাসি নাই,
2: কথা কইছু
0: দেখছি না মুই বজাউছে, তুই গা আর ভঞ্জা নাচবা।
2: নাচ রে কোনে নাচ।
0: এ দাদা এ ভঞ্জা লুহু পুছি না তো পহলা,
2: ঠিক কইছু বা। হ্যাঁ নাই কান নাই কান, হ্যাঁ মুই গাউছে বজাছিল তুই নিতিয়া।
0: হ্যাঁ

0: শ্বশুর কেনা নাচুছে দেখতো
1: হেলানো জবল নাচু ন নাচে জালুছে বৌ মামু
0: এক নম্বর বঞ্জা
1: বগিল এগিল মলবো
0: দাদা মু যাইছি নবো বনিয়া বেলান হেড়ে তোর ভাব টাকি থা তো
1: তুই ভি জারি কনি তোর মা ফের ডাকবা মতে ডাকবার কে কি হচ্ছে ই ছিটকি কুরিয়া
0: মায়ে কি যেন কথা মানে ঘা ঘা কহি নেসু নসা ফাঁকি যাসিব
1: তোতে মুই নি তাকতিব তো লাবাল দেলি এ গলে মু কান্দে পুকাতি
0: শুনবো দাদা শুন কেড়েটে বকরা তোর লাগি মন ভিতরে ছাড়ি দিয়েছে যে
1: হেতি লাগি তো জি ছেব
0: হউ তমে দুহে জয়ে তাপু তো মুই যাউছে
1: যা এ মামু পলোচু
0: হ্যাঁ
1: বেলা এলে
0: মতে বেলা বলুছে কানবে দাদা যাইছি নব
2: যাওছে লো ফের কালে ভেট ঘাট যাওছে
3: জ মুই কেন ধরিছে
2: তোর কথা কে
0: জোয়ার হজুর
2: নিতিয়া
0: হ্যাঁ হজুর
2: শুন শুন
0: কে বলুলে হজুর
2: নে এই 10 টাকা চাহ প্যান করবু বুঝলু তো মানে মতে তুই ইনু নাই দেখি
0: হ্যাঁ হ্যাঁ হজুর তমকু মু ইনু নাই দেখি
2: মতে নাই দেখি যাওছি
0: জোহার নানি
3: জোহার
0: যাচ্ছি না নানি বনিয়া বেলালান
3: যা কনহি এ বাবু
4: যা রে তোর মা ডাকুছে
1: যাও জেগো
3: আগা জলদি কেতে রে হলান
4: যাউছি বউ যা মুই আউ টিকে যে তাপসি তেন
1: আটি তলে আটি কান্দে গুলা তলে লানি কান্দে এম্মা
3: কান বেটা
1: মুই মুল মামু নু বলিয়া নাতি টিকে জাগো
3: চল তো পহলা খাই নবু করছে
1: চেবা পোলে কু লাগে গো
3: ফের সে বা
1: বললে মু কাট গে বা বল মি তিনে গো
3: মুই তো মা আছে তোর বাতর লাগি কান আতকে কর দেতা চল চল ভিতর কে চল
1: তোতে সিনা রাত কে রাত ভোর মিলি যাউছিল ফুলমতি
4: হেলে কনহি কে থুড়ে বা মিলুছে

0: ହେଲାଗା, କନେ କାନ୍ଦୁଛି କେନ୍ତା? କି କାଣା କହିଲା କେ ହେଲେ ପୁତା, କେଁ ଯେ କାନ୍ଦୁଛୁ? ରହିଛି ମୋର ପୁଅ କେ ବେଡ଼ା ବୋଲୁଛ? ମୋର ପୁଅ ତୁମକୁ କାଁ କଲା କେ? ତୁମର ମୁହେ ଜୁଏ ଲାଗବା ଯେ ନିକଲ ରହିଛି ନାଇ କାନ ନାଇ କାନ ଧନ ପଲାଲି ନ ରାଣୀର ପୁଅ ମାନେ ନାଇ କାନ ନାଇ ବେଟା ତୁଇ ମୋର ଧନ ମାରିଲି ଆଉ ତୁଇ ମୋର ଧନ ମାରିଲି ଆଉ যা বেটা যা ফকিরানি কে গীত শুনবু নাচবু যা
1: ফকিল কে ডাকি আনুছে কেনটা বান্ধবু যে দেখমি এ ফকিল ফকিল
2: আরা ভিতর কে আ
3: ফুল কাই ছে মাল পানি
0: বস ন
3: চপরাশি লোকে দিন বসি হবা এজ ফের না ফেরও তো
0: দুই দিন ছাড়ি করি আব গো হয়ে গা
3: তোর তো সবুদিন গমা পুনি ই এজ কাল টিয়া কা দেসু
0: ছিলে ফিরাসি
3: মতে কে আছে ছাপা মারলে দোষ নাই দেবু
0: কেল নে ফিরে গো
3: জানতা কর মুই যাউছে
4: আরে বেঙ্গ বাবু
3: আজ্ঞা নমস্কার
4: আপন ফে
3: আশ্রম রনা তো সবু আড়ে পড়ুছে ফুলমতি বাগির ভুপরে মানকর দরদ কে স্বামীজি কো ছড়া বুঝুছে কিয়ে আজ্ঞা কেনতা চালিছে আশ্রম ভাল
2: চালিছে উপর বাবা দয়ানু এতি মত কিছু অসুবিধা নিয়ে বৈতল মিশ্রে
3: আজ্ঞা
2: বুঝল মিশ্রে ই ফুলমতির কপালটা বড়া খরা হ্যাঁ করবা পেট চার আঙুল লাগি ই সবু নাক লগাবার লাগি পড়ছে তাকে
3: আশ্রম কে নেগলে তো পার পে যেত আজ্ঞা
2: আয় যে লোক তো ফির আশ্রম কে বদনাম করে নেবে নাই
3: আহ আপন ইনকে আলে
2: ও হো ভল কাম করবার লাগি সবু সহবার কে পড়ছি
3: ভল কাম হ্যাঁ সদ হউ আপন দুঃখ সুখ বুঝুন মুই আসি
2: জ জ জ বেলা ঘড়ি দেখি কিরি জিমি বলে স্বামীজি মানন নাই আর ই মানকর কিছু কাম নাই নো কে কেন কে গোলা কে কেন কে আলা সব ফালতু ইনকোয়ারি
0: ভিতর কি আসে গো
2: বাহারু তো মোর গোড় হাত থরি গোলা নো ভিতর কে ঢুকলে ছেটকা নাই কিছু বি হইল সে চপরাশি তো গোলা সে সামাজিক ফেরি হাতে নেই আসে তো
0: কে কেতে ফেলে আবা কেন ঠিক না শঙ্কর লাই তো ডাটি মেলা করে নিছে ডরুছ কেন
2: বুয়া নাই ডরমি কেন মোর ফের তো গুড়ি ইজত আছে এনু তেনু দেবা ছাপি যে আশ্রম তি ইহা তালা পড়ি যিবা
5: ফির তুরা ঢাপি নুছে গা তুই এনো বসি থা
2: ঢাপি নে ইটা সে তোর পুয়ে গেছে
1: তোতে তোতে বা বইলে মতে লিতমি নাই হউ তো
2: কানা তুই মতে বা বলবু ফুলমতি ইজত যিবাটা সফা জনা পড়ুছে গা
0: কনেহি ফের মানটি কলু
1: কাকে বাবুল মিটিলে গো
2: যা তাহাকে বাবুল মুছে হ বলবে
0: কেন তা বোঝা হেসু ই আইয়া কা বলবে যা ফকিরানি কে গীত শুনবু নিতিয়া মামু এলে ফের নাচবু
1: যে মই কাকে বাবুল মি গো
2: যা বোঝা হার কে যা
1: নিজে
2: যা রে
1: নিজে
2: যা রে
1: নিজে
0: কনে নে মানু
1: মু নিজে
2: দেখ তো কেড়ে লপটা গুটে আছে
1: তুই মুল বাউ এতি লাগিল মতে লিতমি হউচু
2: কে তোর বারে কে তোর বারে কে রে তোর বারে
1: লিগু লি মা
0: আউনি পিটো আগিয়া
1: বলি গলিগু
0: আউনি পিটো আগিয়া ইদার কে সো তুই তো কথা রে মানু রে ধন
1: মতে নাই চুতুই এ বকিল বলি গলি লে
2: কাল রে কাল
1: ই মতে পিটল
2: কাজে
1: বা বইলি দি
2: কাহে যে পিটুছো আজ্ঞা
5: ভাল মন জানি পারুথিলে যাহা তাহাকে বা বলতা। আজকে চব্বিশ বরষ হেলা জহ্ন মামু খুঁজলা বাগির বা খুঁজুছে।
6: বেশি শিখি তাইবে মতো বা বলবা ইজত নিজে
5: ইজত যিবা
6: চাল কমে চাল
5: ইজত বালা মানকর ভিতরে বেজিতিয়া হেকির বা খুঁজুছে।

0: ফুলমতী যাও সে মুই ইজত নু আবার কিনকে আমু নাই
1: সেতর কথা গেলে ধরছ কে
0: থাও লো অলগা ব্যবস্থা কর নালে ভুকা মরবু
2: বা বা বলি করি জীবন গুই দেবু বুয়া মলি বুটা নুহে সেরে তাল গছে তুই নাই লোপে পারু
1: বলেই গলে কেন ই বেড়া মতে জিনে দেলা কি মরি নে দেলা
2: তুই বেগতে বেলা বলুচ্ছ যা

0: μαλλί του, ε! Τον όμαλλι και πελάβολο του! Με τον όμαλλι του, έτσι! Με πελά, ε!
1: तार पेट्रोल लगी बेड़ा फू के बेड़ा को लगा बेड़ा के बेड़ा बोले कितने चासी तू ही सीना जानबू
0: मैं बेला लुए चे मैं तल्लो मालिया है
1: तल्लो मालिया हो तोर माँ तो ते बेड़ा को ही नला तो तोर पुर्तीरी घुरा बंद है गला काम काम जहाँ पारु चू काम काम काम
2: ভঞ্জা কাঁদুছে আর দাদা কুড়িয়া ভিতরে খঞ্জনি বজাউছে রহ দাদা এ দাদা দাদা ইয়ারে ভঞ্জা কাঁদুছে আর তুই উস্তে খঞ্জনি বজাউছ তুম নাই পড়া তো এ ভঞ্জা নাই কান নাই কান তো
1: তার মা আজি কন্তে মির্চা লগে নেইথিলা উচি নেলা মু ছটকুছে তো হেতকি বেলু
2: কেনতা কথা কইছো
1: উৎপাত হউতুলা তার মা বেড়া কই নেলা
2: হ্যাট মোর ভঞ্জা কাই বেড়া হেতা রে তমে সবে বেড়া বেড়িও এ ভঞ্জা তাই কান্ত অর্জুনে নাচিনে এ দে দেখ তো গাদি বুড়ি কেনতা আর বিন গাদি বুড়ি কেনতা গাদি বুড়ি কেনতা বিন গাদি বুড়ি কেনতা অতলা রে অতলা রে অতলা রে অতলা তো দেখলো অতলা কিনে
1: উসো জানি চুগা ভা
2: তুই তো শিখেছু দাদা
0: মামু গো
2: হ্যাঁ
0: আজি মত নাই পিকে গো
2: মত পিয়া ছাড়ি নেল না ভঞ্জা
1: মা কি
2: মা হ্যাঁ কাল দেখলি দাদা লোকটে ঘুসরি ঘুসরি কুকুর সঙ্গে অঠা খলিতি ভাগ মোটা করুছে সেনু ভাবলি মুই কানে হেতার নু অয়ন্তি নেই অছে
1: হয়ে
2: এ দাদা কাম করি তো খাউছে মুই কানে হিন মনিয়া হেতি নুয়ে সে
1: জনম সঙ্গে করমটে মিলছি যে বুঝি পারছি সে জিতি যাচ্ছি রে ভাই
2: ঠিক কথা দাদা হ্যাঁ এ ভঞ্জা যা ন ঘরকে রাত বনে হেলা নগা
0: মুলমা কান্দু থিব
2: চল তোতে মুই ছাড়ি নেমি
1: যা যা গা ছাড়ি দেবা তোর মামু
0: এ মামু তোতে তোতে মুই বা বইলে লিতমি নাই হউ তো
1: মারি নেলা রে
2: ভঞ্জা মদর সুরে বি তোর মা কে মুই নানি বলছি চল চল কানা কহমি তোতে যে নানি এ নানি এ দে ভঞ্জা যাউছে দেখি কি যিবু রে
0: কান্দু চেব মুরমা
2: কান্দু ছে যা তোর মা আগারে নাচি পকাবু হসি নেবা
0: কেনটা নাচমি
2: ফের ভুলি গলো গাদি বুড়ি কেনটা আর বিন গাদি বুড়ি কেনটা এবা
0: মতে লিতমি নাই ওই তুই মুলবা নুয়েতে
2: যা বজা
0: গাদি বুলি কেনটা বিন গাদি বুলি কেনটা গাদি বুলি কেনটা
2: দাদা মু যাসি নব
1: যা মু উমে টিকে তাপসি হ্যাঁ রুম রুম লাগুছে
2: হেনতা কর মুই যাউছে

0: Modelo etmiyordu.
1: Deki poysa ita lok mote peter bhoke bujhabar ke deitile hale tui mor mon bhitre akabut bhokti ani dei kori tor ma agare mote kukur sojenelo
0: bele tui mul ba nai ho
1: te tishta tos poisi dhori kori e magi ki a tor ba nai hoi pare সড়কে থুকলে ভি লোকটিকে ভাবি দেখছ তোর মা মোর মুহে তুকি নেলা মাগি খিয়া হেলি যে কাণা হেলা রে মনুষ তো ভাত ভাত তুই আউ কে ভাবি তুই মনিকে নে আবু
0: মতে ভাগ বলু তু
1: ভাগ বেলা
0: তুই মতে বেলা বলু তু
1: তুই মতে কার দেখাবো রে তুই মতে কার দেখাবো ভাগ ভাগ মোর আগের
0: লল দেখবো মতে ঠেলে নেলো
1: ভাত মুঠে মুঠে দেইছিলু বলি করি মোর মুহে চুকি নেলু আনি দোছে তোর ভাত নে নে তোর ভাত
2: আবে বদমাশ নে তো রা রা হবে কা ইন্দ্রা লাগলা করুছু হবে যেতে বদমাশি তোমার মা ইচ্ছা মান ঘর কে রে ও এটা বাদ ফিকুছি তার ঘর কে
1: মোর মুহে থুকি নেলা
2: বেড়া থুকি নেলা তো হে তার কে সর রে
1: ফুলমতি
2: ফুলমতি কা হেলা যে
1: মই তো পয়সা ধরি করি যাইতিলি
2: এ পুতার সৌ কে মই দেখুছে যা যা তোর ঘর কে যাও ঝুকি দেমি বারে যা মুই গলা উতারু যদির ফের বদমাশি কলু মজা চখেই দেমি যা ফের আমি তাহা জানি করি তার সব কে মুই দেখুছে
1: মাগি খিয়ার কেস নাই ই খোজনি ই খোজনি আও কাহা লাগে বোজামি সবু সৌখ তো ছড়ে নেলা বেড়া সবু নাতা টুটেই নেলা আখির থর লাগে তোতে বচে বচে।

বাজে বংশী নাচে ঘুঙ্গুর। আসন্তু শুণবা এই চলচ্চিত্রর গীত অক্ষয় কুমার মহান্তিঙ্ক কণ্ঠরে।

প্রচার করছ অসরন্তী অপরাহ্ন। এছাড়া শুনতে শুনিবা কতটি হিন্দি কথাচিত্রর গীত। কার্যক্রমের প্রথম গীত অজনবী চলচ্চিত্রর, দ্বৈত কণ্ঠে গাইছেন কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর।